जाने क्यों तन्हा हो गए इस गजोंग डोर सोनू निगम एंड क्वाम आउट द फिल्म ब्रह्म। Het volgende liedje in het programma Gitong Kelleher is gezongen door Kunal Ganjavana en Sunil Chauhan. Hij komt uit de film Bhagam Bhaganist, Tere Winder Eno Desire.